শব্দ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা আর-রাজুলি ওয়া বাইনা আশ-শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, sesungguhnya batas antara seseorang dengan kesyirikan dan kekufuran adalah meninggalkan solat. Hadis riwayat Imam Muslim.